0: তুমি টিউনিং দিলা 152.4 মেগাহার্টজ মেলেরিয়াস আকাশবাণী পঞ্জি কেন্দ্রাচ এফএম রেইনবো চ্যানেল নিতেস তুমি আইকলে স্টুডিওতলান কোকণিন মুখেল খবরো।
1: আকাশবাণী পঞ্জি কেন্দ্রাচ কার্যাবলী আতা আইকাত আকাশবাণী পঞ্জিচা ইউটিউব চ্যানেলাচের।